সকালের এই পুণ্যবেলার এই কার্যক্রমের প্রচারণ শুনি ব্রহ্মপুরকেন্দ্র হচ্ছে শ্রোতা বন্ধু আসন্তা চিরদিনটিকে পবিত্রতার ভরি দেওয়া সকাশে আরম্ভ করিবা আজ সকালের ভক্তিগীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি

পরবর্তী কার্যক্রম অনুচিন্তা, তারপর শুনবি অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমৎ ভাগবতের পরবর্তী ভাগ, এবং তারপরে শুনবি কৃষি সূচনা রিলেখির প্রচার করছে আকাশবাণী কটক কেন্দ্রের কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, আপনার পুরী থেকে স্বাগত করছি আমার এই কার্যক্রম পরিসরক। কার্যক্রম শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 106.6 মেগাহার্জ যোগে। আপনার ঠিক আকাশমার এই কার্যক্রম প্রসার ভারতী মোবাইল আপনি ইউজন এয়ার এয়ার অ্যাপ রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং জরিয়ার মধ্যে শুনে পড়ছেন। সময় বর্তমান সকাল 7:25 আসুন শুনবা কতটি ওড়িশি ছন্দ এবং চম্পু। প্রথমে শুনবা চম্পু, গাইছেন মিতালী চিন্নারা, কবি সূর্য বড়দেব রথঙ্ক রচনা।

শ্রোতা বন্ধুবর্গ পুনরায় স্বাগত করছি আমার এই কার্যক্রম পরিসরকে। কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে FM ব্যান্ড 106.6 মেগাহার্জ। আসন শুনবে কতটি হিন্দি কথাচিত্রের গীতা।

0: শ্রোতাবন্ধু আপনার স্বাগত করুছি আমার কার্যক্রম পরিসরক কার্যক্রম শুনে আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 MHz যোগে আসুন শুনবা কার্যক্রম ফোরিন কার্যক্রম হ্যালো ডক্টর উপস্থাপনার ধরিত্রী সাহু হ্যালো ডক্টর
1: হ্যালো ডক্টর
2: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 ରୁ 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ ସ୍ତରୀୟ

0: পড়বনি, মলম মারি দিলে পড়া বন্ধ হয়ে যাব। এই সময় তুমি ঠিয়া হল মো, শীঘ্র মলম লগাও।
1: দেখি
2: আর ঘর চাউল পাখি সারি রোসে পশিবা সাগে সাগে তো বেলটা ঢো করে ফুটি
0: আমার পিলা নিশ্চয় কি কাম করেছে সমর অমর
2: ফুটিবি মতে কে পড়ি থাকে তার এত কথা হয়ে নথা
3: তোমার সে দোষ ঘোড়া না কনিপা তাঁর যোগ তোমার আজ দশা ভগবান দয়া তোমার মুহে কি আখিরে পড়ে নাই নহলে তোমার অবস্থা আজ কম হয়ে কহিল
2: মোর কিছু হয়ে নাই বউ কিছু হয়ে নাই তুমি যা দেখ সিয়ারে রাগিকি যদি সে পিলা বাড়িয়া পিঠা করতে তাহলে ভারি খারাপ হব মো ছুয়া গুড়াক মাড় খাইবে
3: সেমান কাহিনী ছুটে ব্যস্ত হচ্ছ যে ইয়াক গর্জন শুনে পিলা মানে কি কুয়াড়ে ছুড় করবে না সে ইয়ে পিটিবে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস কিতিলি, এবং আজি মত চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ হই বরং পিড় পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বছর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আম রাজ্যের এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাই। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচক দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুলিকে voters.eci.gov.in ওয়েবসাইট্রু মধ্য ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপে বুক এ কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

30 মিনিটে, রাতের 45 মিনিটে পরিবেশ সমাচার, সন্ধ্যা এক রিলেখে প্রচার করব আকাশবাণী দিল্লির। রাতে 9টায় আপনার আসব বিবিধ ভারতী কার্যক্রম। রাতে 10টায় শুনবে ভারত সরকারের 12 বর্ষ পূর্তি অবসরে প্রস্তুত স্বতন্ত্র কার্যক্রম মহিলা সশক্তিকরণের পঞ্চম ভাগ, এক রিলেখে প্রচার করব আকাশবাণী কটক। রাতে 10টা 35 মিনিটে প্রচার করব কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত। ইথিলা সন্ধ্যা অধিবেশনে প্রচারিত হয়েথিবা কেতোটি কার্যক্রম সম্পর্কীয় সূচনা।

আর অনুপ্রবেশকু রোকিবা পাই আসন্তা বর্ষ কার্যকারী হেব স্মার্ট সীমা প্রকল্প এবং কেরলম স্পর্শ কলা পরে দেশের অন্য অঞ্চলকু অগ্রসর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সম্বাদ শেষ হলা।

জানি ওড়িয়া কথাচিত্র চগলা চন্দ্র ক্ষেত্রে গীত আকাশবাণী ব্রহ্মপুর পরবর্তী কার্যক্রমে লিখে প্রচার করছে আকাশবাণী দিল্লি শুনবে হিন্দি ও ইংরাজি সমাচার।

0: Indian Standard Time. The epicenter was located at latitude 32.289 degrees north and longitude 76.434 degrees east at a shallow depth of 5 kilometers. Due to the shallow depth, the tremors were distinctively felt in and around the region. There are no immediate reports of any loss of life or damage to property. Authorities are closely monitoring the situation and further details are awaited. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান শুরু ঘটে রাতে 11:10 এইট শেষ কোর্টের এই অধিবেশনকে পুণিথরে আপনার অভিবাদন জনাইব আগামীকাল সকাল 5:55 তবে সেতু যায় বিদায় জয় হিন্দ।